0: রোগা মাইনাস নারা দুধ খন্তা কিনিস খাই না
1: প্লাস এফ চিনকো নিয়া চিমাই
0: ইয়ে প্লাস এফ নি গমন অন কিসা থানাত না মানগেন না
1: না মা সিয়ামা জেন সালোন আ চানি অঙ্গ চাউন বিএন কো লাকাত কপা মাংরাকাত কপা আর চু অঙ্গ পা ভিটামিন রাং দং জাউন মন্দিরি চামচিয়ান কো বিলগিয়াতা আর বিএন বিমান কো বানো মাতা উনি গমন সা চানি রাং কো ব্রিয়ন প্লাস এফ চিন নাং গপা কো সা ব্রেবো উনো ভিটামিন আর আয়ন গনাং বিএন বিমান কো মাংরাকাত না আর ওয়ান সিং বালজোকে রাখিনা গতা চানি বস্তু অঙ্গ কো ব্রিয়ন প্লাস এফ নি চিন নাং গপা কো সা ব্রেবো ইয়াকো কমিশনারেট অফ ফুড সেফটি মেঘালয় শিলং নিকতা উয়াতেগা
2: নাসিমা উত্তর কুমার রাভা নিগির ট্রাঙ্ক খান তামানা হাত অজন এসিমানা বরুয়া রাভার দল নিগির ট্রাঙ্ক গাম্বা তাঙ্গিয়া

গারোবাদা আনঠি বা বাজার ইয়ান আছে কাসমো দালবাত সংপা বাজার ওয়া গমত বস্তু রংকন ফালানি হুমন ইয়া আনঠি বা বাজার ও বস্তু রংকো ফালানি বিয়া প্রংকো দুমথাং দুমথাং তাকে সোলা ছুঙা দাও থুরাউনি রিয়াং এ নিকে ছিঙ্গপা বাজার উঙা ইয়ান ওয়াক মাছু আর দুবক রংকো ফালছাকরাম ওয়া ইয়ানু দুমথাং দুমথাং বিয়া প্রামণে রেবাহে বাদং ছিওয়ালানি কো দক্কপ্পা মান্দে রামনি কো কারোবাদা বাজার বা আন্থিয়ারা বাদিক টানা খং খং দালগপ্পা আর গুচ্ছাম গুপ্পা হাচেন ইয়ানি গুমন বা ইয়ানি বিদুমো খান্দকে আগান গ্রকানি রামকো খনাংলো মনগেন